সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর, ভাদ মাহর আজি 8 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর আজি 26।

0: पीएम फसल बीमा योजना से करीब 2 लाख करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले हैं।
1: मोर नाम मोनिता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरपेटा। तो हमारे धान खेती भालो खेती नष्ट हो नष्ट होले এইটো যদি পয়সা দেয় তেনহলে আমার লাভ হয়, বাকিবোৰ খেতিয়কে করলে তেওঁলোকেও লাভটো পাব। সেইকাৰণে আমি যেনে পালো তেওঁলোকেও যাতে পায়।
2: খরিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির হেল্পলাইন নম্বর 1447 কল করক।

0: পৰিলক্ষিত হৈছে।
1: বিটিচিৰ সদৰ কোকৰাঝাৰৰ পৰা চুবুৰীয়া ৰাষ্ট্ৰ ভূটানৰ গেলিফলৈ সংযোগ হ'ব নতুন ৰেলপথ। ৰেল মন্ত্ৰালয়ে কেইবাবছৰ ধৰি এই ৰেলপথ স্থাপনৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে। উল্লেখযোগ্য যে চলিত মাহৰ 19 তাৰিখে প্ৰস্তাৱিত আন্তৰ্জাতিক ৰেল প্ৰকল্পৰ ক্ষেত্ৰত শেহতীয়াভাৱে ৰেল মন্ত্ৰালয়ৰ লগতে অসম চৰকাৰ আৰু বিটিচি প্ৰশাসনো তৎপৰ হৈ পৰিছে। এই বিষয়ে সবিশেষ জনাইছে আমাৰ সংবাদদাতাই।
0: আন্তর্জাতিক রেল প্রকল্পের বাবে পর্যায়ক্রমে চলেছে ক্ষেত্র ভিত্তিক পরিদর্শন। রেল বিভাগ, বিটিসির বন বিভাগ আর ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ বিষয়ার দলে 19 আগস্টত করা ক্ষেত্র ভিত্তিক পরিদর্শনের প্রকল্পটির অগ্রগতি লাভ করেছে। উল্লেখযোগ্য যে ভারত ভুটান সীমান্তর প্রস্তাবিত রেল প্রকল্পর আরম্ভণিরে পৰা চিৰাং ৰিপু সংরক্ষিত বনাঞ্চলের বাবে বাধা সৃষ্টি হয়ে আহিছিল। কারণ প্রস্তাবিত রেল পথত প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ি বন্যপ্রাণী বিচরণত বাধা স্বাভাবিকভাবে আশঙ্কা করা হয়েছিল। পরবর্তী সময়ত এই বাধা আঁতৰাবল সংরক্ষিত বনাঞ্চলের ভূমির সলনি প্রায় 10 কিলোমিটার দৈর্ঘ্যের উরণিয়া সেতু সংলগ্ন রেলপথ নির্মাণের বাবে রেল বিভাগের পর প্রস্তাব দিয়া হয়েছিল। অবশেষত সংরক্ষিত বনাঞ্চলের বন্য জীব জন্তুর বিচরণের ক্ষেত্রে বাধা নপাক রেল প্রকল্পের উরণিয়া সেতুর প্রস্তাবিত কামর বুঝ লবলে উত্তর পূর্বাঞ্চল রেল বিভাগ, বিটিসির বন বিভাগের মুরব্বী বিষয়া আর ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ বিষয়া অভিযন্তা আর বন্যপ্রাণী প্রেমী সংস্থার কর্মী সকলে উপস্থিত হয়ে ক্ষেত্র ভিত্তিক বুঝ লয়। এই সন্দর্ভত বিটিসির বন বিভাগের মুরব্বী বিষয়া সোণালী ঘোষে সংবাদ মাধ্যমের আগত প্রস্তাবিত রেলপথের ক্ষেত্র ভিত্তিক পরিদর্শনের কথা অবগত করে। উল্লেখযোগ্য যে বিটিসির সদর কোকৰাঝাৰৰ পৰা ভূটানের গেলেফলৈকে মুঠ 6টা রেল স্টেশনের নাম প্রস্তাবত রখা হয়েছে।
1: দেশে স্বাধীনতা লাভ করার পাছত চিৰাং জিলাৰ ভাৰত ভূটান সীমান্তৰ জনসাধাৰণে লাভ কৰিব চিকিৎসালয়। হাগ্ৰামা মহিলাৰী নেতৃত্বাধীন বিটিচি প্ৰশাসনে স্বাস্থ্যখণ্ডত বিশেষ গুৰুত্ব দিছে। জিলাৰ সীমান্ত এলেকাত একেদিনাই 2খনকৈ চিকিৎসালয়ৰ আধাৰশিলা স্থাপন কৰে বিটিচিৰ স্বাস্থ্য বিভাগৰ কাৰ্যবাহী সদস্য দেৰহাছাত বসুমতাৰীয়ে। এই বিষয়ে আমাক জনাইছে আমাৰ সংবাদদাতাই।
0: বিটিসি স্বাস্থ্য বিভাগের কার্যবাহী সদস্য দেৰহাছাত বসুমতাৰীয়ে সিদিনা পুনতে ভারত ভুটান সীমান্তর ঔগুড়ি গাঁত 10খন বিছনাযুক্ত ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসালয়ের আধারশিলা স্থাপন করে। 1,10,00,000 টকার বিটিসি উন্নয়ন পুঁজির ধনেরে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে নির্মাণ হব ঔগুড়ি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। একদরে ভুটান সীমান্তর হাতিহারত 10খন বিছনাযুক্ত আর আন এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আধারশিলা স্থাপন করে বসুমতারী। রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের 2,42,00,000 টাকার নির্মাণ হবলগিয়া এইখান চিকিৎসালয়। স্বাস্থ্য বিভাগের এই 2টা অনুষ্ঠানত শ্রী চিৰাং সমষ্টির বিধায়ক পানীৰাম ব্ৰহ্ম, বিটিসির বন বিভাগের কার্যবাহী সদস্য দেৰহাছাত বসুমতারী, জেমস বসুমতারী, বারিকত চুবর সিং মুসাহারী সহ স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ বিষয়া কর্মচারী সকল উপস্থিত থাকে। চিৰাং জেলা ভারত ভুটান সীমান্তর অতি ভিতরুয়া অঞ্চল হিসাবে চিহ্নিত। এই অঞ্চলত চিকিৎসার ব্যবস্থা নথকাত জনসাধারণ দীর্ঘ বছর দুর্ভোগ হবলগিয়া হয়েছিল। এইবার হাগ্ৰামা মহিলাৰী নেতৃত্বাধীন বিটিসি পরিষদীয় প্রশাসনের পর আশার এগুনি দেখা পাইছে ভুটান সীমান্তর জনসাধারণে। বিটিসি স্বাস্থ্য বিভাগের কার্যবাহী সদস্য দেৰহাছাত বসুমতারীয়ে সংবাদ মাধ্যমের আগত প্রকাশ করা মতে এই 2খন চিকিৎসালয় অহা 6 মাহৰ ভিতর সম্পূর্ণ হয়ে উঠব। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া আলোচনা মর্মে অহা 5 বছরের ভিতর বিটিসির স্বাস্থ্য বিভাগত 1,000 খালি পদ পূরণ করা হব বলে প্রকাশ করে।
1: জিলাৰ ৰেহৰূপৰ পৰা আজি আমি বিদায় ললো। আপোনালোকক কাইলৈ লগ পাম আন এখন জিলাৰ সৈতে। নমস্কাৰ।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া এটা বুদ্ধিমানের সিদ্ধান্তই আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মণ্ণাপুরম ফাইনান্সে লো আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করব পাৰে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আর অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবর আপনার নিকটবর্তী মণ্ণাপুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাসর উদ্যোগত অহা 5 সেপ্টেম্বরত দিনের 10 বজার সদৌসম ভিত্তিক ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
3: শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর ডক্টর বাণীকান্ত কাকতি প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হবলগিয়া এই প্রতিযোগিতাত একাদশ শ্রেণীর স্নাতকোত্তর পর্যায়লৈ ভাগ লোব পাৰিব।
2: প্রথম দ্বিতীয় আর তৃতীয় স্থান লাভ করা প্রতিযোগী ক্রমে 25,000, 15,000 আর 10,000 টাকার পুরস্কৃত করা হব। লগতে থাকিব বিচারকর বিশেষ বঁটা।
3: হিন্দুস্থান রেকর্ডর তরফর পৰা প্রথম স্থান পাওয়া প্রতিযোগীগীর কণ্ঠত এটি গীত বাণীবদ্ধ করা হব।
2: যোগাযোগের ফোন নম্বর দুটি হল 9435110945
3: আর 7575944606।
4: এটা আগবাইছো প্রভাতী তরঙ্গ এপোলো এক্সেল কেয়ার হসপিটালের সৌজন্যত।
5: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরি অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক এপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। এপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি হৈছে 9957568450।

বহুত ধন্যবাদ ডক্টর নাথ। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের সৌজন্য প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানে প্রচার করা হল। খুব ভাল লাগিল আজি অনুষ্ঠানটি আপনার সকলে শেয়ার করব আর কথাখিনি সকলে হৃদয়ঙ্গম করবলে প্রয়াস করব। ধন্যবাদ জানাইছো। মই ইন্দ্রজিৎ দাসে অনুষ্ঠানটি ইয়াতে সামরি বিদায় লৈছো। অহা শুক্রবার লগ পাম ইউরোলজিস্ট ডাক্তার চন্দন ফুকন, তেখেত থাকিব আপনার মাজত আর মূত্রাসর বিভিন্ন সমস্যা সম্পর্কে আপনাদের জানিব পারিব শুক্রবার অনুষ্ঠানত। বিদায় লৈছো আজির অনুষ্ঠানের, ধন্যবাদ।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মণ্ণাপুরম ফাইনান্সিয়ালও আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরি

0: সুন্দর কুয়ার আর রূপর কুঁয়ারির মিলন নয় মোর পছন্দ, জুয়েটাকে কাটি কুটি করে দিম লন্ড ভঞ্জ।
1: খবর খবর খবর
0: কোলা কোলা বজারত এনার দিও অনবরত, এনার যোগান ধরে যাও তার বাবে কিছু কমিশন পাও। দে যুদ্ধ
1: খবরদার
0: খবরদার
1: খবর।

0: নগেন্দ্রনাথ আর লগরিয়াসকলে পরিবেশন করা ওজাপালি শুনিলে
1: এক জমানে সে কাহানি হ্যাঁ সুনা রহি আকাশবাণী ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভলিউশন জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি
0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া বাদ্য সংগীতৰ অনুষ্ঠানত শুনক বিপুল বৰুৱা পৰিচালিত সুৰ সমলয়।

থাকছি না। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া পু আসাই হেমালং কাকিলিপন ফারুক এটা আমরা টংনের ক্যাব আসির ক্যাব আং হয় আফান কাচুনিংরিয়ালো হাং পনটাংলো ম্যানেজার আং হয় ফারুইনিরা ট্রক ক্যাব দো নং নাম চিকলো হে জনলং সুরি ট্রক ক্যাব পেন সিকালাক ইসিরা সুরি টংনের ক্যাব আনলং জি বাংফুয়ারটা থম ক্যাবরা হিনিয়াং বংশী দোনাং জি জুনিয়র এক্সিকিউটিভ আং হয় ফারুই সিরা ইংকয়রা সির ক্যাব দো নং নাম চিকলো হে জনলং সিকা সুরি টংনের ক্যাব পেন সিকা লাক ইসিরা সুরি প্লি ক্যাব আন লং পঞ্জি বাংফুয়ারটা নিঙ্কানিংকয়রা ট্রক সিয়াং বংশী দো চটনাং জি আং হয় আতেন কেনাং সরকার চার্লি লাপেন কে কাপ্রে কাপ্রেক আলামথে আং তনপেন কাচিনি জি আফান লাপেন কে কাচনিংরি দুনাফান ওয়েবসাইট কে www.aai.aero লাং একটামে কাচনিংরি আলো কেডেং পন কিছু শেয়ার নিয়ে ভাঙ্কে চিটিয়া চিকলো নিফাই ফ হেন লাপেনকে এপিএসসি আহিন পেন ফাইফারু সিরা থমকেব্রা ট্রক্সি ভেটেনারি অফিসার ব্লক ভেটেনারি অফিসার আং হয় আপান কাচুনিংরি আলো হাং পনটাং দো বাংস আফান ওয়েবসাইট আবাংকে এনিমেল হাজবেন্ডারি ডট আসাম ডট জিওভি ডট আই এন কাচুনিংরি আলো আফান কিজু শেয়ার নিয়ে আবাংকে চিটি নিফাই নেরকে ফেনলো বরেং পেটাকে পিনি লাপহান চলল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু ননানিকাং সাম পরফাই প্লিয়া পরপেন আসামিস পেন বিউটা থিপি আর্যুক সিনা।

নাংলিতুম জাইমে কারজুলং বমলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বি জাইমিংলং পেন পিনি থেলাঙানি পচি ইরুই পেন ফংনি কেরকে পারজুপন জাইমে কাপাচুনাবাং কাচমহায় লঞ্জির পিনিলা বাংসো আংদেংলং পেন নিলি নাংলি তুমাফান আসন সনা লঞ্জির

0: মিনিমাম 800 পোনা মিলিব লাগে প্রতি হেক্টরত।
1: আর তেনেকুৱা ধরনের পোনা আপনার বিভাগের পর যোগান ধরা হয় নাকি?
0: হয়, আমার মানে আমার উলুবাড়ি ফার্ম আছে বা আমার প্রত্যেক জেলাতে আমার ফার্ম আছে, প্রত্যেক ফার্মত আমার ফার্মর পরাও তেনেকুৱা যোগান ধরা হয়। আমার তেজপুর, তেনেকুৱা দরং বা বিভিন্ন ঠাইত, নগাঁও গোটেতে আছে, মরিগাঁও সবতে আমার যা ডিপার্টমেন্টের ফার্ম আছে সেইবিলাকর আমার সিটটা দিয়া হয়। আর ডিপার্টমেন্টর যদি মানে যিখিনি পালে পালে নকলে আমার বহুত এটা মীনবালকে মানে ভাল মানে প্রোগ্রেসিভ ফিস মার আছে, তেওঁলোকে বিভাগের মানে গাইডেন্সতে মানে মাছের পোনাগুলো উৎপাদন করে কোয়ালিটি সি, গতি বিভাগের যোগাযোগ করব।
1: এই যে আপনি পোনা দিয়ার কথা কলে, সেইখানে বিনামূলিয়া হয় না মূল্য দিব লাগা হয়?
0: এইখিনি বস্তু মূল্য দিব লাগবে। আমার যেটু গভর্নমেন্টর ফার্মত কিনিব লাগে সেটি মানে আমার গভর্নমেন্ট রেট আছে, সেই গভর্নমেন্ট রেটতে কিনিব লাগিব। এটা দিয়ার পিছত কিন্তু আমার যেটু এস ডি আর ফোর নর্মস আছে না, এস ডি আর ফোর নর্মস মতে এটার পিছত পয়সাটা যদি উপযুক্ত হয় তেতিয়া পাই যাব।
1: সেইখানে পয়সাও পিছত
0: পিছত পাই যাব পিছত, কিন্তু প্রথম এটাতো সাডেনলি মানে এই নিজে কিনিব লাগিব বস্তুটো।
1: প্রথম অবস্থা নিজে কিনি তারপর আপনার বিভাগের যোগাযোগ করলে সেই পয়সাখানি

0: দি দিয়ক, বুঝছে, দি দিয়ক, তাকে এটা ফিক্স দিয়ক, নহলে কোনো কামত নাহিব। কি ব্যবহার করে সি?
1: লোকেল বস্তু নহয় স্যার, আমেরিকান বস্তু, ডায়ালুডিড ট্যাবলেট, গুণে কেটাই।
0: ইটস স্ট্রেঞ্জ।
2: আৰু নল, মাত্ৰ এটা ফিক্স, ইয়াৰ পিছত এৰি দিম।
1: এয়া লওক, এটা আধা টেবলেট, আৰু এয়া এয়া আপোনাৰ ইনজেকশ্যন চেঞ্জ, পানী আৰু মমবাতি তাত আছে, লওক।
3: থেংকছ, থেংকছ, ইউ উইল উইল নট বি সৰি, আই উইল ডু এভৰিথিং, আই উইল ডু এভৰিথিং, আই উইল টেল এভৰিথিং, মই সকলো কম।

0: tattoo. Only dial it. Not the real art stuff.
1: Pao. Pao, I want that ekebare asol bostu ase. Burma make number 4. Diamond jag bole hira.
0: Nai nai. Burma malar agor nam nai. Number 2 ba 3 ke number 4 bole jalai diye. Mone quinine ba glucose mix koribese. এইভাবে এইটো ডায়েলো দিলাম ভেজাল নাই এতিয়া আফগান মাল পালে
1: ডায়েলোডিত আপুনি ক'ৰ পৰা পায়
0: পাই বজাৰত সকলো ভাল কানেকশ্যন থাকিব লাগে
1: আপোনাৰ তাৰমানে ভাল কানেকশ্যন আছে
0: মইতো যাবই নালাগে মোৰ তাতে আহি মাল দি যায় There is no money, no question. Pisot loi jai.
2: Oi, paisa dibo nora pitisene nai tok. Kiol, mone mone aso dekhon. Pitisene nai tok.
0: Once or twice I had problem.
2: Tar mane mar khaiso paisa dibo nori khomoy mote. Etia ko, amar elakat kon homaise aru?
0: Why are you pestering me? What do I know? I am a small fry. Hey, elaka homonne moi ki janu? Ebar khannai koisil. He bojori 5 lakh aru malor dam dibo ulaise. Ei territory babe.
2: Kak. Kak hi dibole raji ase 5 lakh aru malor dam.
0: Janu. Honest to God, Nazano, I am afraid to ask. Surindra Abar Koisil, Kalkut tar favorota se.
2: Who is this Kalkut? Kalkut kon?
0: Moi Nazano, moi hudhaunai, I pay money, I get my stuff.
2: Yak kotha khude yak kolab nai, yak rakhi yak kolab nai, yak marilo yak kolab nai. Hey, your bostu sustu rakhi, throw him out. Throw him out!
0: No, no, you can't throw me out. We had a deal. We had a honest-to-God deal.
2: Deal? Tu heroin addictor logot deal hoy neki? Hey, yak rati gari ekhonot tuli town-or bahirot korba deri thaibi. Bostu kani logot nibol nidibi.
0: You can't do that. I'll be killed. Mari pelabo. You cannot do this to me.
2: Jane marile to amar kaam aru komi gol. Aru tok maribo kyo? Tok toy to ami ji khodo take na janu boli koise.
0: What I told you is sufficient. Yer koi kom kothar manu khun hoy koise. You don't know them. Moi janu. Apunaloke bhau dhorilo apunaloke asolte police officer. Please. Don't throw me out. Mukana to gharat thoy out. My police ak kiba koisu hai to zanar pishar. I am no more safe. People get killed. Honest to God, they will kill me. They will kill me. Sotis got pumped off. Pumped off.
2: Is Sotis jan kon?
0: Oh, what have I said? No, I don't know any Satish.
2: Na jana. Hey, yak loi jae ta yar.
0: Please, kill me, please.
2: Daka, dekhile. He's finished. Doomed. Yar hokol he. তার ব্যবহারত কিছুমান অস্বাভাবিকতা লক্ষ্য করেছে আপনি কি ভাবে
1: আপনি কি ভাবিছে হে স্যার
2: তথাপি আপনি এটা খবর করাব তার আগরে পড়া যৌন অস্বাভাবিকতা কিবা আছিল নাকি নেক্সট সেশনত হিল ব্রেক ডাউন আর আমাক সতীশ শইকীয়ার মার্ডারের কথা কব এট লিস্ট হোয়াট এভার হি নোজ সেকেন্ডলি হি ইজ মর্টালি অ্যাফ্রেড অফ দিস সুরিন্দর খান্না কথা হল এতিয়া সুরিন্দর খান্না কোত
1: আছে স্যার ক'ৰবাত পোৱা যাব
2: আছে তো মই

কাই হু কাই থিনাই কান্দু দিলে নিহাই মাই জানাই হু কাই থিনাই কান্দু দিলে নিহাই আই বুপাই আই বুপাই ফুটা মার ফুল এ যা কই সা।

0: ইয়াক ভাল পায়। তেওঁ লগতে পৰ্যটকৰ স্বাৰ্থত ডিফু উমৰাংছৰ দৰে পৰ্যটন ক্ষেত্ৰবোৰ অধিক বিকাশ কৰিব লাগিব বুলি মন্তব্য কৰে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মায় আজি নতুন দিল্লীত কেন্দ্রীয় শক্তি গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা মন্ত্রী মনোহরলাল খাট্টারক সাক্ষাৎ করে আর রাজ্যের শক্তি আর নগরীয় আন্তঃগাঁথনি খণ্ডর অগ্রাধিকারক লৈ আলোচনা করে। বৈঠকত দীর্ঘকালীন বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় উৎপাদন কেন্দ্রের পর আবন্ধিত বিদ্যুতের সদ্ব্যবহার আর মাটির তলেরে কেবল স্থাপন করে গুয়াহাটির বিতরণ নেটওয়ার্ক ক্ষুদ্রীয়করণত বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দুয়োগৰাকী নেতায় গ্যাস আধারিত বিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক গ্যাসের সদ্ব্যবহার আর মূল্য নির্ধারণক লৈও মত বিনিময় করে। বৈঠকত স্বাস্থ্যসেবা, ক্রীড়া আর সকল বতরের অনুকূল আন্তঃগাঁথনিত বিশেষ গুরুত্ব আরোপ করে নগরীয় প্রত্যাহ্বান পুঁজির অধীনের প্রস্তাবসমূহেও আগস্থান লাভ করে। বৈঠকত শ্রীখাট্টারে উন্নয়নমূলক পদক্ষেপর কেন্দ্রীয় সরকারের তরফের পর সকল ধরনের সহায়ের আশ্বাস দিয়ে। ক্রীড়া আর যুব কল্যাণ বিভাগের মন্ত্রী বিশ্বজিৎ দৈমারীয়ে আজি 28 আগস্টত উদ্বোধন করবলিয়া আমিনগাঁওর হাতর প্রকল্পস্থিত রাষ্ট্রীয় হাতর উৎকর্ষ কেন্দ্র পরিদর্শন করে। পরিদর্শনকালত মন্ত্রীগৰাকীয়ে কেন্দ্রটোর সকল সুবিধা আর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি বুঝ লয়। পরহিলৈ উদ্বোধনী অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিব। ভারতীয় ক্রীড়া প্রাধিকরণের অধীনের এই কেন্দ্রটো 1309 আসন বিশিষ্ট দর্শক গ্যালারিরে সমৃদ্ধ। প্রকল্পটোত 50 মিটার দৈর্ঘ্য 9টা লেনযুক্ত মূল প্রতিযোগিতামূলক পুল আর 5 মিটার গভীরতার 25x20 মিটার জোখর একটা ড্রাইভিং পুখুরী অন্তর্ভুক্ত হয়ে আছে। কেন্দ্রটোত 30 গৰাকী এথলিটর প্রশিক্ষণের সুবিধা থাকিব। উদ্বোধনী অনুষ্ঠানের দিন ক্রীড়া প্রাধিকরণ, ভারতীয় ক্রীড়া প্রাধিকরণ আর ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার মাজত এখন বুঝাবুঝি চুক্তি স্বাক্ষরিত হব। স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের অধীনত HIV সন্দর্ভত সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে রাজ্যখনের প্রতিখন জেলাত আজিরেপরা 60-দিনীয়া বিস্তৃত IEC অভিযান আরম্ভ করা হয়েছে। স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রী অশোক সিংহলে ডিব্রুগড় জেলা পুথিভঁরাল প্রেক্ষাগৃহত এই অভিযান মুকলি করে। অনুষ্ঠানত সাংসদ যোগেন মোহন, চাহ জনগোষ্ঠী আর আদিবাসী কল্যাণ বিভাগের মন্ত্রী রামেশ্বর তেলি, বিধায়ক চক্রধর গগৈর জেলা আয়ুক্ত বিক্রম কৈরীকে ধরে ভালে সংখ্যক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। অনুষ্ঠানত শ্রীসিংহলে কয় যে HIV সংক্রমণের বিভিন্ন দিক সন্দর্ভত সজাগতা সৃষ্টি তথা এইডসত আক্রান্ত লোকের প্রতিবৈষম্য দূর করা, HIV আর এইডস প্রতিরোধ আর নিয়ন্ত্রণ আইন বিষয়ক জ্ঞানের প্রসার, রাষ্ট্রীয় এইডস নিয়ন্ত্রণ কার্যসূচীর অধীনের অন্যান্য সেবা আদির বিষয়ে জনসাধারণক অবগত করার এই দুমাজোড়া কার্যসূচী গ্রহণ করা হয়েছে।
1: আজি ডিব্রুগড় চহৰত HIV আৰু STI সংক্ৰমণ ৰোগী আৰু ৰোগীক সমাজত ঘূৰাই অনাৰ প্ৰচেষ্টা, HIV ৰোগীক সন্মান আৰু সামাজিক সহযোগ, এই গোটেই বিষয়ৰ ওপৰত দুমাহ জোৰা সজাগতা অসমৰ 35 জিলাত চলিব। তাৰ শুভাৰম্ভ আজি ডিব্ৰুগড় জিলা পাহ আৰু মই
0: রাজ্যের হাসিকাট খণ্ডর বহনক্ষম উন্নয়ন আর প্রসারের উদ্দেশ্যে গঠিত বহুবিভাগীয় কার্যবাহিনীর প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক আর অংশীদারসকলের সঙ্গে দিনজোড়া মত বিনিময় সভা আজ গুয়াহাটির খানাপাড়াস্থিত প্রশাসনীয় পদাধিকারী মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত হয়। বৈঠকত রাজ্যের আনুমানিক 3 লাখ হেক্টর ভূমি সামরি রোপণ করা হাসি গছর বিপুল সম্পদক মূলধন হিসাবে লৈ প্রসংস্করণ, মূল্য সংযোজন, বিপণন আর রপ্তানি সাঙুড়ি সুসংগত মূল্য শৃঙ্খলা গড়ি তোলার সিদ্ধান্ত লওয়া হয়। তিমনা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে 2026-27 বর্ষের ডিব্রুগড় এ ডিভিশন ফুটবল লীগের খিতাব দখল করেছে। দলটি আজি ফাইনেলত মিলনজ্যোতি সংঘক 2-1 গোলত পরাস্ত করে। তিমনার হয়ে আকাশ লোহারে খেলার 20 মিনিটত আর অমন গড়ে 25 মিনিটত গোল করে। মিলনজ্যোতি সংঘর হয়ে উজ্জ্বলিত ফুকনে 43 মিনিটত একমাত্র গোলটো করে। আমার এটির বাতর ইমানতে শেষ হল। পরবর্তী বাতর বুলেটিন কাইলে পুয়া 7:05 শুনবলে পাব।